0: 6 uur Gent FM.
1: 7 uur.
0: Urgent Gent FM.
2: Listen to our theory.
3: Mer filomen, mer.
4: Δεν σαν αμάνα
5: βάλε. Δεν παγά, παγά.
6: Μπας πιο δεν ανοίγω να οτι. Μα πιτσέρω μα πας εμπετέρω. Ήδη αγώ. Πέρω τίντα καμπάνω, τίντα καμπάνω.
7: Maandag 14 juli en we tellen af naar vrijdag. We geven tips voor allerlei optredens en shows in het Boudelo-park. Op naar de Gentse feesten met Juan José, Tina Tozzi en ikzelf, Sarita. Welkom bij Radio Taxi.